0: আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আলহামদুলিল্লাহ ওয়া সলাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সাবদা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইয়াম বর মাকসুদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাংগামপুনকান দোসা ওরাং ইয়াম মাতি শাহিদ ফিচুয়ালি হুতাং। হাদিস ওয়াই মুসলিম,
1: রেডিও মালয়েশিয়া, কুদা এফএম।